0: হ্যাঁ ভাই করবেন। এখন এসেছে
1: Trying to 431, can you show us back in service?
2: Turning right 241 via route to Pinkett.
0: Okay,